খাইতে খাইতে খাব জান জান দাও ডাং নাই খাব জান জান দাও আজং যাও আঞ্জাই আজান জান দাও আজং যাও আঞ্জাই আজান জান দাও খাইতে।

জাঠেঙ্গিবনি রমালাইবেন জাঠেঙ্গা জীবনী রমা থাফলালাই রুখাব রুখাব গৌনি গঙাল হই জাঠেঙ্গা জীবনী রমা থাফলালাই রুখ।